0: chil pradesh ka dandi chiju ko ta tab setang ba jena jega tangki ra chu chen e jabo ta thor center ka kamela ngo so himbor arunachal chung da ba ga kamera su hinam e jik nga ta zo chung thorim ka tadile ka he ga kamera su hinam e jik kor da nang ba ngi jukla
1: nada che ata tawang lungdin gang sengan memang lengi changmasha restile ni ju u ne damba che de jik de ji che de chamono de zang de ni ka mahatma gandhi jik thungari himbor udning tap tu ni amina tawang lungdin kang chazang she jik tu chingi shu yu ta u zo zangge chungnen de ko ringsel chi ta delin ju yuk chi nga ta dokse de ra chi nga ta ka arnachal ka phipkin bur u de apule ta u zo go zu yuk chi march kya ka ta u sum banning ak thone jik shung tho ga torso dewe ya kosu ba chi kosu gumbur kosu pole da mina zo nga ta ka nga dek chi ge blun jin ku je pe ma khandol la pinang no le ten ya jik ta u zo parche ning ut put chi ga chi shung tho ga krimigri oi ra suang ne chani maralo tercha mono namda ya kri ge chik ni din le ta nga ta mon tu mi mong na ke chik prang ka da sanom ning ta mina chi yu ke wi di no bes chi le ge chi mina namda ya tup ke udya pole ta da na sari na na ngo to 2013 ngo to thi ga chi ko cho a to nga chi nga ta wo sang gi grin sel chi telin shu su chorni ta utom ne chi do ne tom ne chik sum ngo to thi ke ni chik to chi ngo to thi na ta us october ko ter khri chi di je 31 October che eching ada to nga sangi ko ringsel che chik na 31st October che ada to nga phetumbar eji go che tang tang mimang na shi go se ne tumle chik sum shi che chik phepule ta mimang na de che mono timina kan wona i tene ne mina toj den ga tumle khrik se timina om ga ne kor ning che kor phetumbar shi ne to che da mina sto nga tarik 31st eji ko che dang odo di da che ga chi ku bhal hab du jin kri du choni eji ga tang abi dhamma diwas ni ya ta o cho program ye khensa chik them de mina chidang chi udun namda di kri langeni উদয়পুলে শুং থা অরুণাচল শুং সি থর সেন্ট্রেল শুং সে পং পং কোস ইম্পুর উই শুং সুর দি আদি শুং সে পং পং কোসম সে গাধি ক্রিয়া চিক তারিখ খালি লেঙে চিক সুম চে আতক সেপ্টেম্বর অনারেবল সি এম সাব গাধি চি কেব লঞ্চেন লাই ইম্পুর চিফ সেক্রেটারি আয়া চিক মেম্বর মাপটি নম্বর কাপ ইয়া অফিসিয়ালি তা উৎসু আতং তেলেন শুইক নিয়ে চিক অ্যানাউন্সমেন্ট দি এম্বর
0: লেসি জেবুদা তোর উইশুম দামা কামে নঙ্গো সোহিমবুর গাদাম গাদে তোরিম গা কামে নঙ্গো সোহিমবুর ইজিং গা দোজো ডিস্ট্রিক্ট পুনগা বানো দাম কামে নংসে তা চেতং বাজি না তাই গেরা সুছন দা তেনি না জে সুসুং ও তোহিমবুর তা তো জোর দা না সিএম নং তা দানিং লে তোমরে তে চিকসুং গাই বুর নি ইজিলে গাদাম ক্যাপজে সোনা গন্দে রিম চে শাকন জি চুরিক লে কুং কো বেলা সুসুং নো ইমবুর সেল থিয়ো সো তেনিন জু ইয়া চিং গাদাম মি মানা জে ইকো গোগা প্রাসুং বুর তা তোমরে চিকসুং মু শো তাও থেন দে জে ইকো গোগা প্রাই ইমবুর ইজিক তা মা কে তিনি সুযোগ চিঠি দাবচি এগাদা দিল্লি মিউজিয়াম কে তিনি সুমুর গিনা থানে তা তাম মা গের বের টেকনিক্যাল এক্সপার্ট বানা মা গের বেবুছন কে বানা পেও তা ও চমেন মা গের তিনি মেনে গায় সুই গিনম হেলিকপ্টার কি ইয়া তিনি সুই গিনম কলি কি ইয়া মা গের তিনি সুই গিনম ইজিক তা ও চ তবা কুশা গো মত তি মিমা সে জেগ তো গিনম জেগ সুবে চিঠি কাজে থ্যাংক ইউ গিনম
1: শুভচিরং কুমুয়ে পেনা উদ্রা হিমবুর মেজিক দা ন্যাশনাল মিউজিয়াম নিয়া সাংগিক রিংসেল মাপটি নম্বর উৎমিং আচিক তা মিনাং পেতা কাপুক ছানিয়ে মিনা সুই সুই দি নৌছনি তিনাই কাহা নাং রাইমবুর নিতং চিকসুম চে তাং সোনা রুমুচি লাইমবুর ইচিক আতাক পেমাগান সারলা ট্যুরিজম মিনিস্টার নৌছনি অতিকা ইচিক পেতাং দা শুঙ্গি খামে আচিক তেনিং দিশি হঞ্চে ইচিক জেগে জিমে নিমি তংটা খেল লেং লং অতদি সিং আতাক তং ডিস্ট্রিক্ট কা জেগে থাপনিমে আমি তংটা খেল লেং লং অতদি অজিজে আচিক দা না আতাং সঙ্গে গ্রংসেল তেলেন শুদং নিং দাদক তেলেন শুদং চি পে খেবার দিকে নি সঙ্গে না আতং সঙ্গে গ্রংসেল তেলেন শু বলে এসওপি নিং পেত গাইডলাইন্স দি নো মেরলা হত তেরচা মনু কাচেন নিং উদুন ইয়োর ইয়োর তি রেস্ট্রিকশন উৎপাচি ইয়োর ইয়োর তি মনু চনে তাতে শুক দুই চত কসম নো নো ইন উজুক মেনা দা থিম বিনে নাগ মাপ তি চয়া গাইডলাইন্স ইমবুর এসওপি ইমবুর ইচ তেলেন শু বলে কায়া কোসো বেক টেম্পারেচার বেনা কুদুন দি মেইনটেইন অস তান্নাগ মাপ তি ওসো পেদাং ন্যাশনাল মিউজিয়াম কা কিমবুর এক্সপার্ট টিম নাক উত্তা পেদাক শুংটোগা গাইডলাইন্স দিনি মেলা ও তো শিশুং ইয়াকে কইদমে এজিগু দা তাং মেনাং দা তেলিক সুরবের টিম শুংপন বের নামরু গিয়া পেপিআই চিক মেনা দাউনিং দেশি প্রেজে তাং আতা ওচো লেমদান লেমদান গা কায়াক তেলিং শু গসু চিক রিংসেল বিনা কিনতেনে নে সিকিউরিটি নিং সেফটি কায়া নো জেঙ্গিন উৎসু জেড প্লাস সিকিউরিটি মরদা জেড প্লাস সিকিউরিটি ইয়া পুলে ন্যাশনাল লেভেল গা প্রেসিডেন্ট নিং প্রাইম মিনিস্টার ফিপু নিং তাংয়ম তা বিশে সিকিউরিটি সুগ্যাপ ইয়া গসু চি চিক শুংটোগা উত্তা বিনাং গাইড